0: খোল খাল পারি থাপলা পারে নাঙ্গে এটা উতে লর বরাউদা মুতম ভিজো জাঙ্গে তরুণীলে রুপিয়া পয়সা ভিতর লগে টাঙ্গে বল্লা খাইস লাহোরে কো রেলি মাই ফেশনাই রামরো রাত রুমাল রেলি মাই ফুকরে ধীরে কো
1: BFVS গোর্খা রেডিও